বিছর কবেলে মা, বিছর কবেলে মাম, ঝংঝঙে বাগানে খরে কলাম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার।